শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকের আসরটি আমরা সাজাবো আপনাদের চিঠি ও ফেসবুক কমেন্ট দিয়ে। সংক্ষেপে বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে। এছাড়া থাকবে কাগজ ভাঁজ করে আকৃতি তৈরির ঐতিহ্যবাহী জাপানি শিল্প অরিগামি নিয়ে কিছু কথা। পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: অজন্তাদি, আপনি কাঞ্জি কুইজের কথা উল্লেখ করছিলেন, তো আজ কাঞ্জি কুইজ দিয়ে আসর আরম্ভ করলে কেমন হয়?
1: হ্যাঁ, তাই করা যাক হাসান ভাই। 30 এপ্রিল বৃহস্পতিবার পোস্ট করা কাঞ্জি কুইজ সম্পর্কে বলছি তাহলে। বন্ধুরা, বরাবরের মতো সেদিনও দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছিল। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে,
2: সামুরাই নো দেতে কুরু এইগা ও মিমাশিতা, সামুরাই নো দেতে কুরু এইগা ও মিমাশিতা।
1: এই বাক্যের অর্থ হচ্ছে, আমি একটা সিনেমা দেখেছি যেখানে একজন সামুরাই ছিল।
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ নীল কাঞ্জিটি হল এই কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
2: সামুরাই, সামুরাই।
0: কাঞ্জির অর্থ হল সামুরাই। সামুরাই হল জাপানের ঐতিহাসিক সামরিক যোদ্ধা।
1: এই কুইজের প্রথম কাঞ্জি অর্থাৎ লাল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: মাৎসু,
1: আর
2: মাৎসু
1: কাঞ্জির অর্থ হচ্ছে অপেক্ষা।
0: এই কাঞ্জি অক্ষরগুলোর দ্বিতীয় অংশ দেখতে প্রায় একই রকম হলেও প্রথম অংশ দেখতে একেবারে আলাদা এবং কাঞ্জি দুটির অর্থ একদম আলাদা।
1: তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন 30 এপ্রিলের কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন শহীদুল ইসলাম, দেবাশিস গোপ, মেহেদি হাসান মামুন এবং প্রদীপ বসাক। সঠিক উত্তরদাতাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
0: এবারে আমরা চোখ ফেরাবো চিঠিপত্র ও ফেসবুক কমেন্টে। 5 এপ্রিলে রবিবার শুরু আসরে আমরা এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিভাগের দীর্ঘ যাত্রাপথের উপর আলোকপাত করেছিলাম। পরে শুনিয়েছিলাম এই উপলক্ষে বন্ধুদের পাঠানো অনেক শুভেচ্ছাপত্র। এছাড়া প্রচার করা হয়েছিল ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব, যেখানে আলাপচারিতায় যোগ দিয়েছিলেন আমাদের বাংলা বিভাগের সাবেক সম্প্রচার বিশেষজ্ঞ এবং বাংলাদেশ বেতারের বর্তমান মহাপরিচালক এএসএম জাহিদ। অনুষ্ঠানটি খুব ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন গৌতম মণ্ডল এবং রংপুরের আতাউর রহমান রঞ্জু। আকবর হায়দার কিরণ লিখেছেন, জাহিদ ভাই চমৎকার কথা বলেন, সুন্দর বাচনভঙ্গি, তার কি অসাধারণ অভিজ্ঞতা।
1: অনুষ্ঠানটি শোনার পর বাংলা বিভাগকে শুভেচ্ছা জানিয়েছেন সোহেল রানা হৃদয়। বীরভূমের নলহাটি থেকে শীষ মোহাম্মদ শিশান লিখেছেন, মাননীয় জাহিদ সাহেবের সঙ্গে আপনাদের আলাপন মুগ্ধ হয়ে শুনলাম, জানতে পারলাম অনেক কিছু। এরপর 26 এপ্রিল প্রকাশিত এই সাক্ষাৎকারের ভিডিও অন ডিম্যান্ড বেশ কয়েকজন শ্রোতাবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে। মেহেদি হাসান মামুন লিখেছেন, সাক্ষাৎকারটি চমৎকার লেগেছে, এএসএম জাহিদ স্যারকে ধন্যবাদ সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য।
0: জাহিদ সাহেবের সাক্ষাৎকার খুবই সাবলীল ও সুন্দর ছিল, মন্তব্য করেছেন মনির আহমদ। সাক্ষাৎকারটি ভালো লাগার কথা জানিয়ে মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, আলাপনে তার নিজস্ব ভাবনা তুলে ধরার পাশাপাশি সম্প্রচার জগতের পরিবর্তন সমূহ এবং বাংলা ভাষা সম্প্রচার বিশেষজ্ঞ হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জাহিদ ভাই। সুন্দর সাক্ষাৎকারটির জন্য তাকে আমার ধন্যবাদ জানাই।
1: অভিনন্দন জানিয়েছেন প্রবীর বিকাশ সরকার। সাইফুল ইসলাম থান্দার লিখেছেন, সাদাত জাহিদ ভাইয়ের সাক্ষাৎকার খুব ভালো লাগলো, বিশেষ করে ভালো লাগলো দীর্ঘদিন পর ওনার কণ্ঠস্বর শুনে। একবার ঢাকায় উনি আমাকে অটোগ্রাফ দিয়েছিলেন এবং একসাথে কয়েকটি ছবিও তুলেছিলেন। ওনার সুস্থতা কামনা করছি।
0: বগুড়ার সাইফুল ইসলাম লিখেছেন, চমৎকার স্মৃতিচারণ, জনাব সাদাত জাহিদ সাহেব তার কর্মময় জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা তুলে ধরেছেন, ভীষণ ভালো লেগেছে সাক্ষাৎকারটি।
1: শ্রোতাবন্ধু তার একটি চিঠিতেও এই সাক্ষাৎকারের উচ্চ প্রশংসা করেছেন এবং জানিয়েছেন শ্রোতাদের শুভেচ্ছা বার্তা সহ গোটা অনুষ্ঠানটি খুব উপভোগ করার কথাও। এবারে ফেসবুকে এএইচএম বজলুর রহমানের মতামত, তার লেখা থেকে এক অংশ পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এএসএম জাহিদের সাক্ষাৎকারটি ছিল সময় উপযোগী, স্মৃতিময় ও ভাবনা সমৃদ্ধ। এই আলাপচারিতা শুধু বাংলা ভাষার একজন সাবেক সম্প্রচার বিশেষজ্ঞের ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণই নয়, বরং বাংলা ভাষার আন্তর্জাতিক সম্প্রচার, শ্রোতা সম্পর্ক, প্রযুক্তিগত পরিবর্তন এবং গণমাধ্যমের ভবিষ্যতের ওপর এক গুরুত্বপূর্ণ আলোকপাত। এতে অতীতের স্মৃতি থাকলেও তা কেবল নস্টালজিয়ায় আটকে থাকেনি। সম্প্রচার জগতের পরিবর্তন ও প্রযুক্তির প্রভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়।
0: মতামতের জন্য বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় আমরা মুগ্ধ। এর আগে 29 মার্চের রবিবাসরীয় আসরে ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে বাংলাদেশের শ্রোতাবন্ধু মনির আহম্মদের সাক্ষাৎকারটি চমৎকার লাগার কথা চিঠিতে জানিয়েছেন পূর্ব বর্ধমানের অজয় কুমার সরকার। বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানাতে গিয়ে শ্রোতাবন্ধু ধ্বনি ও প্রতিধ্বনি নামক একটি পুরনো অনুষ্ঠানের কথা স্মরণ করেছেন, যে অনুষ্ঠানটি শ্রোতাদের মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছিল।
1: হ্যাঁ, খুবই জনপ্রিয় ছিল এই অনুষ্ঠান। ওদিকে শ্রোতাবন্ধু মুনির আহমদের সাক্ষাৎকারটি ভালো লাগার কথা দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গার মোহাম্মদ আবদুল্লার চিঠিতেও। বন্ধু আরও লিখেছেন, রেডিও জাপানের সাথে সোনালি দিনগুলোর কথা সবসময় রয়ে যাবে আমাদের মনে। ওদিকে পূর্ব বর্ধমানের প্রদীপ বসাকও তার চিঠিতে 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা বিভাগের প্রচার করা ধারাবাহিক সাক্ষাৎকারগুলোর উচ্চ মূল্যায়ন করেছেন। প্রদীপ বসাকের আরেকটি চিঠিও আজ আছে আমার হাতে অন্য আরেক প্রসঙ্গে। এই চিঠিতে তিনি লিখেছেন, 18 মার্চের ফেসবুক পোস্টে জাপানের এক কারিগরি কলেজের শিক্ষার্থীদের রোবটের ফুটবল খেলা উপভোগ করার দৃশ্যটি তার খুব অনুপ্রেরণাদায়ক এবং ভবিষ্যৎ প্রযুক্তির এক জ্বলন্ত উদাহরণ বলে মনে হয়েছে। শ্রোতাবন্ধুর বিশ্বাস, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং দলগত কাজের মানসিকতা বাড়াতে ভূমিকা রাখে। মতামতের জন্য বন্ধুদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
0: এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 3 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় উত্তর পূর্বাঞ্চলীয় জাপানে সি আর্চিন শিকারীদের দক্ষতার প্রদর্শনী শিরোনামের একটি ক্লিপ। ইভাতে জেলার কুজি শহরের নারী ডুবুরিরা সি আর্চিন বা সমুদ্র শলা সংগ্রহের জন্য পানির নিচে তাদের সাঁতার কাটার দক্ষতা প্রদর্শন করছেন। এই বার্ষিক প্রদর্শনীটি 1 জুলাই শুরু হয়েছে এবং আগামী সেপ্টেম্বর মাসের শেষ অবধি এটি চলবে।
1: হ্যাঁ, এই ক্লিপে আমরা দেখেছি রৌদ্রজ্বল দিনে ঐতিহ্যবাহী পোশাক পরিহিতা নারী ডুবুরিরা সমুদ্রে ডুব দিয়ে সি আর্চিন সংগ্রহ করে আনছেন, যা খুবই জনপ্রিয় একটি খাদ্যবস্তু। এই প্রদর্শনীর মাধ্যমে তারা চেষ্টা করছেন অঞ্চলটিকে ব্যাপকভাবে পরিচিত করে তুলতে। একই দিনে পোস্ট করা আরেকটি ভিডিও ক্লিপের শিরোনাম হচ্ছে, ভারতে কর্মী নিয়োগের কার্যক্রম জোরদার করছে জাপানি কোম্পানিগুলো।
0: 1400-এরও বেশি জাপানি প্রতিষ্ঠান ভারতে তাদের কার্যক্রম শুরু করেছে। জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এর জরিপ অনুযায়ী টানা 4 বছর ধরে জাপানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে ভারত শীর্ষ গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। দক্ষ ভারতীয় কর্মীদের নিজেদের দলে ফেরানোর লক্ষ্যে জাপানি কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠছে।
1: 6 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয়, মধ্য জাপানের ইতো শহরে গামলা বাইচের মাধ্যমে গ্রীষ্মের সূচনা উদযাপন শিরোনামের একটি ক্লিপ। জাপানের শিজুওকা জেলার ইতো শহরের উষ্ণ প্রস্রবণ রিসোর্ট সমৃদ্ধ পর্যটন এলাকায় গ্রীষ্মের সূচনা উপলক্ষে 5 জুলাই রবিবার একটি অনন্য আয়োজন ওয়াশটাব রেস বা গামলা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই সময়ে স্থানীয় একটি নদীতে এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। এই ক্লিপটি কিন্তু দারুণ মজার। প্রতিযোগীরা প্রত্যেকে এক একটি গামলায় বসে ছোট ছোট কাঠের বৈঠা চালিয়ে নদীপথে সমাপ্তি রেখার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ দিব্যে এগিয়ে যান, আবার কেউ কেউ ভারসাম্য রাখতে না পেরে গামলা সমেত উল্টে পড়েন, আর হাসির রোল ওঠে। ভীষণ মজার প্রতিযোগিতা। একজন অংশগ্রহণকারী বলছিলেন, এই আয়োজন ছাড়া মনে হয় যেন গ্রীষ্মকাল শুরুই হয়নি। তো হাসান ভাই, আপনার কেমন লেগেছে এই ভিডিও ক্লিপ?
0: হ্যাঁ দিদি, ক্লিপটি আপনার মতো আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। তো এরপর 7 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম ছিল, সাদো দ্বীপে ডুবুরিদের পানির নিচে তানাবাতা নক্ষত্র উৎসব উদযাপন। 7 জুলাই হল জাপানে তানাবাতা নক্ষত্র উৎসব উদযাপনের দিন। এ সময় মানুষ রঙিন তানজাকু কাগজে তাদের মনের ইচ্ছা লিখে বাঁশের ডালে ঝুলিয়ে রাখেন। 4 জুলাই নিগাতা জেলার সাদো শহরের স্থানীয় ডাইভিং অ্যাসোসিয়েশনের সদস্যরা এই উৎসবের সম্মানে উদযাপনের অংশ হিসেবে শহরের অদূরে সমুদ্রের পানির নিচে একটি বাঁশ ঝাড় বসিয়ে তানাবাতা রঙে সেটিকে সাজিয়ে তোলেন।
1: চমৎকার এই ভিডিও ক্লিপটি দেখে আমার মনে হয়েছে সমুদ্রের তলায় বাঁশ ঝাড় স্থাপন করে ইচ্ছা পূরণের আর্জি জানানো, প্লাস্টিকের চিরকুট বাঁধার এই ব্যবস্থা তানাবাতা উৎসবকে একটা আলাদা মাত্রা দিয়েছে।
0: বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান আপনাদের কেমন লাগলো।
1: এবারে 18ই মে পোস্ট করা একটি ক্লিপ নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া পড়ে শোনাব। নাগারা নদীতে পানকৌড়ি পাখির মাছ ধরার মৌসুম শুরু শিরোনামের এই ক্লিপে মধ্য জাপানের এই নদীতে অনুসৃত একটি ঐতিহ্যবাহী প্রথার কথা বলা হয়েছে। বেশ রোমাঞ্চকর একটি প্রথা।
0: আর এই ক্লিপটি দেখে ফেসবুকে বন্ধু মেহেদী হাসান মামুন লিখেছেন, বাংলাদেশেও ভোদর দিয়ে মাছ ধরার প্রচলন রয়েছে, তবে পুরনো এই পদ্ধতিগুলো ক্রমেই বিলীন হওয়ার পথে।
1: প্রায় একই কথার প্রতিধ্বনি করে মোহাম্মদ আব্দুল্লাহ লিখেছেন, জাপানের এই পদ্ধতি অভিনব, জেনে ভালো লাগলো, বাংলাদেশেও ভোদর দিয়ে মাছ ধরার একটি রীতি আছে। জাপানে পানকৌড়ি পাখি ব্যবহার করে মাছ ধরার এই রীতি সম্পর্কে জেনে ভালো লাগার কথা জানিয়েছেন শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম এবং নজরুল ইসলাম। দারুণ তো মন্তব্য সোহেল রানা হৃদয়ের।
0: এদিকে বন্ধু সাইফুল ইসলাম থান্দার লিখেছেন, এই উপায়ে মাছ ধরার কথা আগেও জেনেছিলাম, আবার জেনে খুব ভালো লাগলো।
1: এবারে শঙ্কর হালদার কি লিখেছেন দেখি। বন্ধু লিখেছেন, দারুণভাবে রোমাঞ্চিত হলাম, দেখলাম ও আনন্দ উপভোগ করলাম। ওদিকে চিন্ময় মাহাতোর মন্তব্যে রয়েছে একটু স্মৃতিচারণা, এইভাবে মাছ ধরার অনুভূতি আলাদা, মনে পড়ে ছাত্র জীবনে মামার বাড়ি গেলে রাতে সবাই মিলে গ্যাস লাইট জ্বালিয়ে নদীতে হাঁটু জলে তীর ধনুক দিয়ে মাছ ধরতাম। তীর ধনুক ব্যবহার করতেন বুঝি, তার মানে সেটা ছিল সত্যিকার অর্থেই মাছ শিকার।
0: ঠিক বলেছেন দিদি। ওদিকে প্রদীপ বৈশাক তার চিঠিতে লিখেছেন, রাতের অন্ধকারে যখন নদীর শান্ত জলে ছোট ছোট নৌকার আলো ঝলবল করে ওঠে এবং প্রশিক্ষিত পাখি তাদের মালিকের ইশারায় মাছ ধরে আনে, তখন সেই দৃশ্য যেন জীবন্ত কোনো লোককাহিনীর মতো মনে হয়। জাপান যেভাবে নিজের পুরনো ঐতিহ্যকে সম্মানের সাথে ধরে রেখেছে তা সত্যি প্রশংসনীয়।
1: মন্তব্যের জন্য বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য ভিডিও ক্লিপ নিয়েও আপনাদের প্রাণবন্ত প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি আমরা। এদিকে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে শুধুমাত্র জাপানি ভাষা শেখার জন্য নিবেদিত অনলাইন পেজের ঠিকানা সমেত 11ই জুনের একটি ফেসবুক পোস্টকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ, বগুড়ার আমিনুল ইসলাম এবং নওগাঁর আলী আহমদ আরিফ।
0: এবারের প্রসঙ্গ জাপানের ঐতিহ্যবাহী শিল্প ওরিগামি।

0: আজ বিশেষত কাগজ ভাঁজ করে বানানো সারস পাখির উপর আলোকপাত করব আমরা। ওরিগামি হচ্ছে এমন এক ধরনের হাতের কাজ যেখানে একটি মাত্র কাগজকে কোনো কাঁচি বা আঠা ব্যবহার না করে শুধু নিখুঁতভাবে ভাঁজ করে নানা রকম আকৃতি দেওয়া হয়। তৈরি করা হয় ফুল, পাখি, জন্তু, বাক্স ইত্যাদি আরও কতকে। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষের কাছে এটি সমান জনপ্রিয়। শিক্ষা জগতেও ওরিগামির ব্যাপক ব্যবহার রয়েছে। আমাদের অনুষ্ঠানেও এর আগেও হয়তো ওরিগামির কথা বলা হয়েছে, তাই না দিদি?
1: হ্যাঁ, অনুষ্ঠানে ওরিগামির উল্লেখ অনেক সময়ই করা হয়েছে। তো যাই হোক, ওরিগামির সৃষ্টিগুলোর মধ্যে কাগজের সারস এক বিশেষ মর্যাদার অধিকারী, যা দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করে তৈরি করা হয়। তাছাড়া এই কাগজের সারস শান্তির সাথেও সম্পর্কিত।
0: কিন্তু দিদি, কিভাবে একটি সাধারণ কাগজের সারস শান্তির সাথে সম্পর্কিত হয়ে উঠল?
1: হ্যাঁ, এর উত্তর লুকিয়ে আছে এক ছোট্ট মেয়ে সাসাকি সাদাকোর জীবনের গল্পে। সাদাকোর বয়স যখন মাত্র 2 বছর, তখন সে হিরোশিমায় আঘাতানা পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসে। বোমা বিস্ফোরণের সময় সে গুরুতরভাবে আহত হয়নি এবং একটি সুস্থ, স্বাভাবিক ও প্রাণবন্ত বালিকার মতোই বড় হতে থাকে। খেলাধুলাও করত সে অসাধারণ দক্ষতার সাথে। কিন্তু বোমা বিস্ফোরণের প্রায় 10 বছর পরে তার শরীরে ধরা পড়ে লিউকেমিয়া এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
0: তারপর কি হলো?
1: হাসপাতালে ভর্তি থাকাকালীন কাগজ দিয়ে বানানো 1000টি সারস উপহার পেয়েছিল সাদাকো। জাপানের একটি প্রচলিত বিশ্বাস, কাগজ ভাঁজ করে 1000টি সারস বানালে ইচ্ছা পূরণ হয়। এই কথাটি জানার পর সাদাকো নিজেও কাগজ দিয়ে সারস বানাতে শুরু করে। প্রত্যেকটি সারস সে বানাত সুস্থ হয়ে ওঠার আন্তরিক কামনায়। কিন্তু দুঃখের বিষয়, তার অবস্থার অবনতি হতে থাকে এবং 8 মাস রোগের সঙ্গে লড়াই করার পর মাত্র 12 বছর বয়সে পরলোক গমন করে সাদাকো।
0: ভীষণ দুঃখজনক।
1: ঠিকই বলেছেন। সাদাকোর মৃত্যুর পর তার এবং পারমাণবিক বোমায় প্রাণ হারানো অন্য শিশুদের আত্মার শান্তি ও বিশ্ব শান্তির জন্য শুরু হয় শিশু শান্তি সৌধ নির্মাণের উদ্যোগ। সারা দেশ থেকে মানুষের পাঠানো অর্থের সাহায্যে 1958 সালে হিরোশিমায় শান্তি স্মারক উদ্যানে সৌধটি নির্মিত হয়।
0: হিরোশিমার শান্তি স্মারক উদ্যান বা হেইওয়াকিনেন কোয়েন অবস্থিত সেই স্থানের খুব কাছেই যেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। প্রতি বছর 6ই আগস্ট এই উদ্যানে শান্তি স্মারক অনুষ্ঠান আয়োজিত হয়।
1: ঠিক তাই। শান্তি স্মারক উদ্যানের মধ্যে অবস্থিত এই শিশু শান্তি সৌধ বা গেম্বাকুনো কো এর শীর্ষে রয়েছে সাদাকোর আদলে নির্মিত একটি বালিকার মূর্তি। সে দু হাতে মাথার ওপরে তুলে ধরেছে একটি বিশাল কাগজের সারস। এই ধরনের ঘটনার মধ্য দিয়েই কাগজের সারস শান্তির সাথে সম্পর্কযুক্ত হয়ে উঠেছে।
0: হ্যাঁ দিদি, আর আমরাও কিন্তু এই সুযোগে কাগজে সারস বানানোর চেষ্টা করেছি। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় শেষ পর্যন্ত আমি ঠিকভাবে একটি সারস বানাতে পেরেছি। প্রথমে দেখি খুব সহজ মনে হয়েছিল, কিন্তু নিজে একা বানাতে গিয়ে ভাঁজের ধাপগুলো ঠিক মতো অনুসরণ করা একসময় বেশ কঠিনই মনে হয়েছিল। তবে আশার কথা হলো, বারবার চেষ্টা করে শেষ পর্যন্ত সঠিকভাবে সারস বানাতে পেরেছি আমি।
1: খুব ভালো। কাজটা সহজ ছিল না মোটেই, তবে বানানোর পরে নিশ্চয়ই ভালো লেগেছে খুব আপনার।
0: ভীষণ ভীষণ ভালো লেগেছে দিদি।
1: এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। বন্ধুরা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা আপনাদের কাছ থেকে চিঠি ও ফেসবুক কমেন্টের অপেক্ষায় থাকব। অনলাইনে লেখার জন্য আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো nhk.jp/bengali।
0: আমাদের পোস্টে কমেন্ট করার জন্য ফেসবুক ঠিকানা হলো nhkworldjapanbengali।
1: তাহলে বন্ধুরা, আপনাদের সাথে কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের চিঠিপত্র ও ফেসবুক কমেন্ট পড়ব, থাকবে হিরোশিমা দিবস ও নাগাসাকি দিবস প্রসঙ্গে কিছু কথা। এছাড়া পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির অষ্টম পর্ব। সঙ্গে থাকুন বন্ধুরা। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: আজ 9ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে 1945 সালের এই দিনটি এবং এর তিন দিন আগে 6ই আগস্ট কালো অক্ষরে চিহ্নিত হয়ে রয়েছে ভয়ঙ্কর নিষ্ঠুরতার দুটি দিন হিসেবে। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমার উপর পারমাণবিক বোমার দানবিক হামলা এই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। নিঃশেষ হয়ে যায় অসংখ্য প্রাণ, তবু জিঘাংসার নিবৃত্তি হয়নি। তিন দিন পর 9ই আগস্ট জাপানের নাগাসাকি শহরের উপর চালানো হয় বিধ্বংসী পারমাণবিক বোমার বিভীষিকাময় এক হামলা, সেখানেও নিঃশেষ হয় অসংখ্য প্রাণ এবং শহরটি পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে।
1: পারমাণবিক বোমার আঘাতে সেই মুহূর্তে এবং তার অব্যবহিত পরেই শুধু নয়, এই দুটি শহরে মানুষ পরেও তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শজনিত নানা রোগ ব্যাধিতে ভুগেছেন এবং মারা গিয়েছেন পরবর্তীকালেও, যার সমাপ্তি এখনও ঘটেনি। আমরা জানি পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণাম কী ভয়ঙ্কর। ভুক্তভোগী যারা, তারা সহ কিছু মানুষ পৃথিবীর বুক থেকে এই অস্ত্র বিলোপের আহ্বান জানিয়ে আসছেন। এরকমই একজন সোচ্চার ব্যক্তি হলেন নাগাসাকির মেয়র সুজুকি শিরো। তিনি হলেন হিবাকুশা পুত্র। 1945 সালের পারমাণবিক বোমা হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের বলা হয় হিবাকুশা। সুজুকির বাবা মা দুজনেই হিবাকুশা। তাদের বেদনাদায়ক অভিজ্ঞতার কথা বিশ্বমঞ্চে তুলে ধরছেন সুজুকি এবং আরও নানাভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা চালিয়ে আসছেন। তার এই প্রচেষ্টা ও পটভূমির ওপর আলোকপাত করে একটি মর্মস্পর্শী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আমাদের ওয়েবসাইটে নেপথ্যের গল্প পাতায়। শিরোনাম হচ্ছে হিবাকুশা পুত্র নাগাসাকি মেয়রের জাতিসংঘে রাখা বক্তব্য। বন্ধুদের সবাইকে অনুরোধ করছি প্রতিবেদনটি অবশ্যই পড়ে দেখুন।
0: পারমাণবিক হামলায় প্রাণ হারানো সকল ব্যক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে প্রতি বছর হিরোশিমা দিবস ও নাগাসাকি দিবস পালিত হয়। আমরাও আজ হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমায় প্রাণ হারানো সকল ব্যক্তির কথা স্মরণ করে তাদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছি।
1: এবারে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। 12ই এপ্রিলের রবিবাসরীয় আসরে চিঠিপত্র, ফেসবুক কমেন্ট ও কাঞ্জি কুইজের পাশাপাশি একটি বড় অংশ জুড়ে ছিল 19শে এপ্রিল অনুষ্ঠিত 25তম টোকিও বৈশাখী মেলার প্রধান সমন্বয়ক শেখ আলিমুজ্জামানের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি মন কেড়েছে পূর্ব বর্ধমান হাটশিমলার প্রদীপ বসাকের। শ্রোতাবন্ধু চিঠিতে লিখেছেন, শেখ আলিমুজ্জামানের সাক্ষাৎকারটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও প্রাণবন্ত। তাঁর কথাবার্তায় স্পষ্ট হয়েছে কিভাবে সুদূর জাপানেও বাঙালিরা নিজেদের সংস্কৃতি ও উৎসব উদযাপনের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় দিক ছিল কাঞ্জি কুইজ। জাপানি ভাষা ও লিপির প্রতি আগ্রহ সৃষ্টি এবং তা শেখা আনন্দময় করে তোলার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
0: সাক্ষাৎকারটি ভালো লাগার কথা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর কুশমন্ডির দেবাশিস গোপের চিঠিতেও। ওই আসরে একটি ভিডিও ক্লিপের প্রসঙ্গ ধরে চেরি ফুল নিয়ে হয়েছিল এক টুকরো আড্ডা, যা খুব উপভোগ করার কথা জানিয়েছেন শ্রোতাবন্ধু।
1: আসরটি শুনে বীরভূমের শীষ মোহাম্মদ শিশান ফেসবুকে লিখেছেন, শেখ আলিমুজ্জামানের সাক্ষাৎকারটি শুনে বেশ উৎফুল্ল হলাম। 25 বছরের চেষ্টায় তিনি এবং অন্যান্যরা টোকিও বৈশাখী মেলাকে চূড়ান্ত সাফল্যের পথে নিয়ে গিয়েছেন, এটা খুবই প্রশংসনীয়।
0: মেলা প্রাঙ্গণে এনএসকে ওয়ার্ল্ড জাপানের স্টলের বিষয়ে জানানো হয়েছিল এই সাক্ষাৎকারে, যা শুনে চিঠিতে দারুণ আনন্দ প্রকাশ করেছেন শ্রোতাবন্ধু শীষ মোহাম্মদ শিশান।
1: এরপর 10ই মের রবিবাসরীয় আসরে এক প্রতিবেদনে এই স্টল সহ 25তম টোকিও বৈশাখী মেলার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছিল। আসরটি শুনে আকবর হায়দার কিরণ লিখেছেন, টোকিওতে বৈশাখী মেলার অসাধারণ বর্ণনা, বিশেষ করে এনএইচকের স্টল নিয়ে গল্প ছিল খুবই ভালো লাগার বিষয়। এই চিঠিতে শ্রোতাবন্ধু মেলার ভিডিও দেখার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছেন।
0: বন্ধু, আশা করছি আপনি ইতোমধ্যেই এই মেলা নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও দেখেছেন, যা ফেসবুক এবং ওয়েবসাইটে পোস্ট করা হয়েছিল 2রা জুন। এই ভিডিওর শিরোনাম 25তম টোকিও বৈশাখী মেলা 1433। 2027 সালের 10ই মে পর্যন্ত এই ভিডিওটি আমাদের ওয়েবসাইটে থাকবে।
1: প্রিয় বন্ধু, যদি এখনও না দেখে থাকেন, তাড়াতাড়ি দেখে নিন ওয়েবসাইট থেকে। আমার বিশ্বাস, দারুণ উপভোগ করবেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই ভিডিওটি ভীষণ উপভোগ করেছি। মেলার যে প্রাণচাঞ্চল্য এবং উৎসবমুখর পরিবেশ, সেগুলো স্পষ্ট অনুভব করেছি। মেলায় যেতে না পারার আফসোস আমার কিছুটা হলেও দূর হয়েছে এই ভিডিও দেখে। বন্ধুদের সকলকেই অনুরোধ করছি, যারা এই ভিডিও এখনো দেখেননি, তারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো।
0: ইতিমধ্যে এই ভিডিও প্রসঙ্গে তাবারাকা তাবু ফেসবুকে জানিয়েছেন যে আয়োজনটি তার খুব ভালো লেগেছে। হয়তো এই ভিডিও দেখেই তিনি এই মেলা সম্বন্ধে সম্যক ধারণা লাভ করেছেন। যাই হোক, মতামতের জন্য সকল বন্ধুদের ধন্যবাদ জানাই। আশা করছি আজকের আসন নিয়েও আপনারা লিখবেন।
1: ১১ আগস্ট জাপানে ইয়ামানোহি বা পর্বত দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন। দেশের পাহাড় সম্পর্কে লোকের জ্ঞান ও পার্বত্য এলাকার পরিবেশ সংরক্ষণে মানুষের সচেতনতা বাড়াতে, সেই সঙ্গে পর্বতের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিশেষভাবে নির্ধারিত এই দিন। উল্লেখ্য, জাপানে স্থলভাগের প্রায় 70% হচ্ছে পার্বত্য এলাকা।
0: বন্ধুরা, এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 9 জুলাই আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় ভূমিকম্প বিধ্বস্ত জাপানের নোতো অঞ্চলের বিমানবন্দরে পোকেমনের ছোঁয়া শিরোনামের একটি ক্লিপ। বিশ্ববিখ্যাত পোকেমন চরিত্রগুলোর মাধ্যমে মধ্য জাপানের ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের একটি বিমানবন্দরকে নতুন রূপে তুলে ধরা হয়েছে। 2024 সালে এই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছিল। নতো বিমানবন্দরটির নাম এখন সাময়িকভাবে পরিবর্তন করে রাখা হয়েছে নতো সাতোইয়ামা পোকেমন উইথ ইউ এয়ারপোর্ট। ইশিকাওয়া জেলা আশা করছে যে অনেক পর্যটক এখানে আসবেন এবং নতো অঞ্চলের পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রক্রিয়াকে গতিশীল করতে সহায়তা করবেন।
1: হ্যাঁ, পোকেমন থিমের সাজসজ্জা এই বিমানবন্দরটিকে দারুণ উজ্জ্বল করে তুলেছে। 15 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় একটি ক্লিপ, যার শিরোনাম ওবন উৎসবের ঐতিহ্যবাহী লণ্ঠন তৈরিতে ব্যস্ত গিফু জেলার কারিগরবৃন্দ। আগস্টের মাঝামাঝি সময়ে জাপানের ওবন উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে দেশটির মধ্যাঞ্চলীয় গিফু জেলায় হাতে তৈরি ঐতিহ্যবাহী লণ্ঠন তৈরির কাজ পুরোদমে চলছে। হ্যাঁ, এই লণ্ঠনের গায়ে আঁকা চিত্রকর্ম ভারী সুন্দর, আমি দেখেছি ভিডিও ক্লিপটি। আর ততটাই মনোমুগ্ধকর হচ্ছে এর স্নিগ্ধ মৃদু আলো, যা আমার ভীষণ ভালো লেগেছে। এই আলো যেন মনে প্রশান্তির প্রলয় বুড়িয়ে দেয়।
0: দিদি একদম ঠিক বলেছেন, আমারও বেশ সুন্দর লেগেছে।
1: হ্যাঁ, সত্যি খুব সুন্দর। হ্যাঁ,
0: এরপর 16 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় হাকাতা গিয়ন ইয়ামাকাসা গ্রীষ্মকালীন উৎসবের চূড়ান্ত প্রকাশ ঘটেছে ফুকুওকায় শিরোনামের একটি ক্লিপ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা জেলার হাকাতা এলাকায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি গ্রীষ্মকালীন উৎসবের চূড়ান্ত মুহূর্তে কাঁধে ভারী সজ্জিত কাঠামো বহন করে রাস্তা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান বিভিন্ন দলের লোকজন। হাকাতা গিয়ন ইয়ামাকাসা উৎসবের ইতিহাস 780 বছরের বেশি পুরনো। এটি জাপানের একটি গুরুত্বপূর্ণ বিমূর্ত লোক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত এবং ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত।
1: দারুণ জমজমাট উৎসবটি যে কতখানি রোমাঞ্চকর, আমি সেটা উপলব্ধি করলাম এই ভিডিও ক্লিপটি দেখে। এরপর 23 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় ওই তার বানর উদ্যানে বানরদের জন্য বিশেষ পুল নির্মাণ।

0: শিরোনামের একটি ক্লিপ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওইতা জেলার তাকাসাকি ইয়ামা ন্যাচারাল জুলজিক্যাল গার্ডেন 18 জুলাই উদ্যানের বানরদের জন্য একটি জলাধার বা পুল চালু করেছে। তীব্র গরম থেকে প্রাণীদের স্বস্তি দিতে এবং দর্শনার্থীদের বুনো বানরগুলোকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে প্রতি বছরই এই পুলটি তৈরি করা হয়। পুলটি 31 আগস্ট পর্যন্ত খোলা থাকবে। তাকাসাকি পর্বতমালায় প্রায় 760টি বুনো জাপানি ম্যাকাক বা এক ধরনের বানর বাস করে। উদ্যান কর্তৃপক্ষ খাবার দিয়ে এই বুনো বানরগুলোকে বশ বা পোষ মানিয়ে থাকে।
1: একই দিনে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা আরেকটি ক্লিপের শিরোনাম, জাপান জুড়ে মানুষ এই সপ্তাহেও তীব্র দাবদাহ মোকাবেলা করছে। সারা দেশ জুড়ে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে গেছে। 23 জুলাই শিজুওকা জেলার হামামাৎসু শহরে তাপমাত্রার রেকর্ড 41.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। টোকিও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে 22 জুলাই হিটস্ট্রোকের সন্দেহে 453 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। টোকিও মেডিকেল এক্সামিনার্স অফিস জানিয়েছে, টোকিওর কেন্দ্রীয় 23টি ওয়ার্ডে হিটস্ট্রোকের সন্দেহে 6 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া এজেন্সি হিটস্ট্রোক প্রতিরোধ কল্পে প্রচুর পরিমাণে পানি এবং লবণ জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছে। একই সাথে এজেন্সি এয়ার কন্ডিশনের ব্যবহার অব্যাহত রাখারও পরামর্শ দিচ্ছে। এছাড়াও দীর্ঘ সময় ধরে বাইরে কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছে।
0: বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। আজ সবশেষে আমরা পুনঃপ্রচার করব সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3-র অষ্টম পর্ব, যার শিরোনাম হল সুনামি সতর্কতা এবং সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়েছে।
2: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
3: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।

0: আজ আমরা
1: সুনামি
0: বা সুনামি সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখব। প্রথমে একটি নমুনা সংবাদ শোনা যাক।
2: সুনামি কেইহো তো সুনামি চুই হো গা দেমাশিতা। সুনামি কেইহো গা দেতেইরু চিকি নো মিনাসান ওয়া ইমাসুগু তাকাই তোকোরো এ নিগেতে কুদাসাই। 津波注意報が出ている地域の皆さんは、海岸や川の河口付近には近づかないでください。
0: Cholun, protiti bakker ortho jene ni.
2: 津波警報と津波注意報が出ました。
0: Tsunami shotorkota ebong tsunami niye shotorko thakar poramorsho jari kora hoyeche.
2: 津波警報
3: mane tsunami shotorkota.
2: 津波注意報
3: holo সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ।
0: এবারে পরবর্তী বাক্য,
2: সুনামি কেইহো গা দেতেইরু চিকি নো মিনাসান ওয়া ইমাসুগু তাকাই তোকোরো এ নিগেতে কুদাসাই।
0: সুনামি সতর্কতা জারি করা এলাকার সবাই অবিলম্বে একটি উঁচু জায়গায় সরে যান।
2: চিকি
3: মানে হলো এলাকা,
2: মিনাসান
3: বলতে সবাইকে বোঝায়,
2: ইমাসুগু
3: অর্থ অবিলম্বে,
2: তাকাই তোকোরো
3: হল উঁচু জায়গা, আর
2: নিগেতে কুদাসাই
3: মানে সরে যান বা পালিয়ে যান। পরিস্থিতি বিপজ্জনক হলে
2: ইমাসুগু নানিনানি শিতে কুদাসাই,
3: এই ধরনটি প্রায়ই ব্যবহৃত হয়।
0: এবারে শেষ বাক্য,
2: সুনামি চুই হো গা দেতেইরু চিকি নো মিনাসান ওয়া কাইগান ইয়া কাওয়া নো কাকো ফুকিন নিওয়া চিকাজুকানাই দে কুদাসাই।
0: সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ জারি করা এলাকার সবাই সমুদ্র উপকূল কিংবা নদীর মোহনার কাছাকাছি যাবেন না।

0: 海岸
1: মানে সমুদ্র উপকূল এবং
0: 川
1: হলো নদী
0: 河口付近
1: বলতে বোঝায় নদীর মোহনার আশপাশে
0: 近づかないでください
1: অর্থ হলো কাছাকাছি যাবেন না
2: আচ্ছা
3: 津波警報
2: এবং
3: 津波注意報
2: বলতে আসলে কি বোঝায়
1: সুনামি সতর্কতা এবং সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ তিন ধরনের হয় প্রথমটি হল ও
0: সুনামি কেহো
1: বা বিশাল সুনামি সতর্কতা এটি জারি করা হয় যখন সুনামির আনুমানিক সর্বোচ্চ উচ্চতা তিন মিটার অতিক্রম করে দ্বিতীয়টি হল
0: সুনামি কেহো
1: বা সুনামি সতর্কতা এটি জারি করা হয় যখন সুনামির আনুমানিক সর্বোচ্চ উচ্চতা এক থেকে তিন মিটারের মধ্যে হয় এই সতর্কতাগুলো জারি করা হলে অবিলম্বে উঁচু জায়গা বা সুনামি আশ্রয় ভবনের মতো নিরাপদ স্থানে সরে যান
2: তৃতীয়টি হল
3: সুনামি চুই হো
2: বা সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ তাই না
1: ঠিক বলেছেন এটি জারি করা হয় যখন সুনামির আনুমানিক সর্বোচ্চ উচ্চতা 0.2 মিটার থেকে 1 মিটারের মধ্যে হয় এবং যখন সুনামি থেকে দুর্যোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে সমুদ্রে থাকা লোকজনকে অবিলম্বে সেখান থেকে উঠে এসে সমুদ্র উপকূল থেকে সরে যেতে হবে
2: এবারে চলুন এই বাক্যাংশ ব্যবহৃত হয়েছে এমন একটি নমুনা বাক্য দেখা যাক মাথা ঠান্ডা রেখে অবিলম্বে সামান্য হলেও উঁচু কোনো জায়গায় সরে যান
1: অর্থ হল মাথা ঠান্ডা রেখে এবং
0: তাদাচিনি
1: হল অবিলম্বে যা
0: ইমাসুগু
1: এর একই অর্থ প্রকাশ করে
0: স্কোশি দেমো
1: মানে সামান্য হলেও এগুলো ছাড়া এভাবেও সতর্ক করা যেতে পারে
0: কেশিতে উমি নি চিকাজুকা নাই দে কুদাসাই
2: কোনোভাবেই সমুদ্রের কাছাকাছি যাবেন না
0: কেশিতে নানি নানি শিনাই দে কুদাসাই
1: এটি খুব শক্তিশালী একটি অভিব্যক্তি যার মাধ্যমে কিছু না করার আহ্বান জানানো হয় এই ধরনের অভিব্যক্তি শুনতে পেলে মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন
2: বেশ আজ তাহলে এ পর্যন্তই এই পর্বে আমরা সুনামি সংক্রান্ত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি
0: সুনামি কেহো তো সুনামি চুই হো গা দেমাশিতা
1: ঠিক আছে পরের পর্বে আবার দেখা হবে সায়োনারা
4: এদিকে দেখতে দেখতে আমরা আসরের শেষ দিকে চলে এসেছি আজ বিদায় নেওয়ার আগে 22শে শ্রাবণ তিরোধান দিবস উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে জানাই আমাদের প্রণাম তিনি প্রতিষ্ঠিত আছেন আমাদের অন্তরে জীবনে চলার পথে সব অবস্থাতে তাঁর সৃষ্টির অখণ্ড জ্যোতি আমাদের শক্তি যোগাবে বন্ধুরা কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন
5: Sayonara.